তুমি কেমন করে গান করো হে গুণী, গানে বালি থি লোপমুদ্রা মিত্রা। লিখা থা রবীন্দ্রনাথ টেগোর নে আর ইসকি ধুন ভি রবীন্দ্রনাথ টেগোর কি বনাই হুই হ্যা। মিত্র, আপ সুন রহে হ্যাঁ রেডিও হারমোনি, জো হর বুধবার শাম 7 সে 8 বজে তক প্রসারিত হতা হ্যায় পিপল পাওয়ার্ড রেডিও 2XX FM 98.3 পর। মে হুঁ আপকা প্রস্তুতকর্তা অরবিন্দ গুপ্তা। আজ কা হামারা পহলা মুদ্দা হ্যায় রবীন্দ্র জয়ন্তী। তো রবীন্দ্রনাথ টেগোর বিশ্ব সাহিত্য মে আপনে যোগদান কে লিয়ে নোবেল পুরস্কার 1913 মে প্রাপ্ত করনে ওয়ালে পহলে গ্যার ইউরোপীয় থে। ইস বর্ষ দুনিয়া রবীন্দ্রনাথ টেগোর কি 165वीं জয়ন্তী মনা রহা হয়। উনোনে 2000 সে অধিক গীত আর কই উপন্যাস, নৃত্য নাটক আর লঘু কথায় লিখি হ্যাঁ। টেগোর কি কুছ বেহতরিন কৃতিয়া হ্যাঁ, জেসে কি গোরা, গীতাঞ্জলি, রক্ত করাবি, ঘরে বাহিরে, শেষর কবিতা, রাজা ও রানী, তাশের দেশ, দেনা পাওনা আর সঞ্চয়তা। নোবেল পুরস্কার কে আধিকারিক হ্যান্ডেল পর ইস দিন টেগোর কো শ্রদ্ধাঞ্জলি দেতে হুয়ে পোস্ট কিয়া গয়া, জিসমে কহা গয়া কি উন্হেঁ ইয়ে পুরস্কার উনকি অত্যন্ত সংবেদনশীল, তাজা আর সুন্দর কবিতাওঁ কে কারণ মিলা হ্যায়। টেগোর নে 16 সাল কি উম্র মে লঘু কথায় লিখনা শুরু কর দিয়া থা। উনকি পহলি লঘু কথা 1877 মে প্রকাশিত হুই থি। উনোনে 1891 সে 1895 কে বীচ কই কাহানিয়া লিখি। উনকে দ্বারা লিখি গই প্রসিদ্ধ লঘু কথায় উনমে হ্যায় কাবুলিওয়ালা, ক্ষুদিতা, পাষাণ আর অতিথি শামিল। টেগোর নে ভারত জনগণ মন কে সাথ সাথ বাংলাদেশ আমার সোনার বাংলা কা রাষ্ট্রগান লিখা। রবীন্দ্রনাথ টেগোর কি জয়ন্তী মনানে কে লিয়ে পশ্চিম বঙ্গাল মে কই কার্যক্রম আয়োজিত কিয়ে যাতে হ্যায়। ইনমে নাটক, গীত, গায়ন আর কই স্থানীয় কার্যক্রম শামিল হ্যায়। সামাজিক সুধার আর সার্বভৌমিক মানবতাবাদ কে সমর্থক টেগোর কি রচনায় সদ্ভাব, সহানুভূতি আর বিবিধতা কে উৎসব কি ওকালত করতি হ্যায়।

তুমি যে সুরের আগুন গানে ইয়ে ইন্দ্রাণী সেন কা গায়া হুয়া রবীন্দ্রনাথ ট্যাগোর কি কবিতা থি আর ইসকি সঙ্গীত ভি রবীন্দ্রনাথ ট্যাগোর নে দিয়া থা আপনি ইয়ে নোট কিয়া হোগা কি জ্যাদাতর রবীন্দ্র সঙ্গীত মে রবীন্দ্র সঙ্গীত জিসে রবীন্দ্রনাথ জি কি কবিতাওঁ কো কহতে হ্যাঁ রবীন্দ্র সঙ্গীত উসকে জ্যাদাতর সঙ্গীত ভি রবীন্দ্রনাথ জি কি আপনি দি হুই থি। তো মিত্র ইয়ে থা রবীন্দ্র জয়ন্তী পর এক পেশকশ, আপ সুন রহে হ্যায় রেডিও হারমনি। হম হর বুধবার কো শাম 7 to 8 বজে তক পিপল পাওয়ার্ড রেডিও 2XX FM 98.3 পর ব্রডকাস্ট করতে হ্যাঁ। মেয়ে হুঁ আপকা প্রস্তুতকর্তা অরবিন্দ গুপ্তা। আর আব বাত করতে হ্যাঁ রেড ক্রস উইক কি। তো রেড ক্রস উইক এক পুরা হফতা লং ইভেন্ট is a fundraising effort to raise money for those in need or in crisis.